कितना प्यारा वादा हमको सुनाए सुने वालों विश्वानंद पातोंगे और सपना जी। Op deze mooie dag kan je absoluut zeggen, ik doe het lekker op het gemak, ik doe het lekker op mijn gemak. En dat mag, want het is tenslotte jouw dag.

Some beautiful song, wonderful song, live recording by maestro Prashant Ramchetan ji ke madhur awaaz mein ye ati sundar bayan aap shrotaon ne suna, composed original by maestro Jagjit Singh, the great ghazalon ka samraat. तो हमारे प्रिय श्रोताओं, वक्त हो चुका है ना कुछ ज्ञान के बातें हो जाए। पुराने जमाने के कुछ पढ़े लिखे लोगों, कुछ मशहूर लोगों और कुछ विद्वानों ने आजादी फ्रे हेत छुटकारा के बारे में अति सुंदर सुंदर ज्ञान से भरी हुई बातें लिखे हैं, जो मैं आज श्रोताओं के साथ बांटना चाहता हूँ। ये उम्मीद लेकर कि इन बातों से जरूर कुछ ना कुछ तो हम लोग सीखेंगे। तो जरा गौर फरमाए, कहकर गया है श्री हेनरी वाट्सवर्थ लॉन्गफेलो। ही वाज एन अमेरिकांस डिक्टर एंड लीवड फ्रॉम 1807 टॉट 1882। और हेनरी वाट्सवर्थ लॉन्गफेलो ने कहा है आजादी छुटकारा के बारे में यारो कि मेंसन एसन फ्रीहेट अलीन अल्स गीन मख्त बजिटन। आगे में कहा है डी हा लॉरेंस, हे वॉज एन एंगल्स स्क्राइवर एंड लीवड फ्रॉम 1885 टॉट 1930। और डी हा लॉरेंस ने कहा है आजादी के बारे में यारो कि मेंसन वेक्टन फॉर फ्रीहेट एंड विनन डी मेट राके क्लापन। हुन किंडरन इन फ्रीहेट ग्रोट गवर्डन लीटन हेट वेर वेग ग्लिपन द आर्मे द्वाजन एंड हुन क्लेन किंडरन सेन nu weer slaven. Aange me kahi hai Sri Elizabeth Bibesco. Zij was een Engels schrijfster en leefde van 1897 tot 1945. Aur Elizabeth Bibesco ne kahi hai azadi chutkara ke bare mein aro ki mijn ziel heeft de vrijheid van de nacht verkregen. Victor Cherbuliez, hij was een Frans schrijver en leefde van 1829 tot 1899. Oh, Victor Cherbuliez, ne kaha hai azadi ke bare mein aroki. Misschien is de vrijwillige onderwerping de echte vrijheid. Aange me kaha Sri George Santayana, hij was een Spaans-Amerikaans filosoof en leefde van 1863 tot 1952. Ook George Santayana ne kaha hai azadi ke bare mein aro ki niet de politiek kan de ziel ware vrijheid geven. Dat kan alleen bereikt worden als het al mogelijk is door filosofie. Fanny Burney, zij was een Engels auteur en leefde van 1752 tot 1840. Oh, Fanny Burney, ne kahi hai azadi ke bare mein aro ki, oh, wat kost het weinig tijd om een einde te maken aan de vrijheid van een vrouw. Maurice Roulans, hij was een Vlaams schrijver en leefde van 1895 tot 1966. Oh, Maurice Roulans, nekaha hij azadi ke bare mein aro ki. Om de vrijheid te behoeden is het dikwijls nodig kort en spottend van zich af te bijten. Patrick Modiano, hij was een Frans schrijver en Nobelprijswinnaar literatuur 2014, geboren 1945. O Patrick Modiano, kaha hai azadi ke bare mein aro ki. Op de rand van het voltooien van een boek lijkt het alsof deze zich van je begint af te splitsen en dat hij al die lucht van vrijheid ademt. Federico Garcia Lorca, hij was een Spaans dichter en toneelschrijver en leefde van 1898 tot 1936. Al Federico Garcia Lorca, ne kaha hai azadi ke bare mein aro ki.
op de vlag van vrijheid heb ik de grootste liefde van mijn leven geborduurd. En de laatste van vanavond kreeg hij Sri Bell Hooks. Zij was een Amerikaans schrijfster en activiste en leefde van 1952 tot 2021. Op Bell Hooks kreeg hij Azadike Barmeroki. Op het moment dat we ervoor kiezen lief te hebben, beginnen we naar vrijheid toe te werken. Dat was de laatste van vandaag, gezegd door Bell Hooks. Tamare pripri shrotao abhi aap kuch kahavte udaharan sune jo azadi chutkara vrijheid ke bare mein jata hai. U heeft net kunnen luisteren naar een paar zeer leerrijke citaten die over de vrijheid gingen. Ja, shamid lekar ki in baaton se kuch na kuch seekh. तो हम लोग जरूर प्राप्त करेंगे. प्रोग्राम को आगे बढ़ाते हैं एक और महान गाने वाली हमारे सूरीनाम देश का, जिस पे हमें नाज है, गर्व है, क्योंकि से इस एक फंड वेनिग सांगरेस फनाइट सूरीनाम सोवेल नीदरलांडी ongeveer 5 miljoen views heeft gekregen op een van haar nummers. En dit is Mahiwe, covered it. Song by Nisha Madaran. Ati sundar bayan milke sunte hai. Special aap sabhi priye priye shrotaon ke naam.

0: ब्यूटीफुल सॉन्ग सुनाया आप सभी को, महान गायक जिसको हम आज तक भी भुला नहीं पाएंगे और कभी नहीं भुला पाएंगे। एक मुतर एखाल से क्लोज फ्रेंड्स रहा हम लोग के साथ, बहुत या सालों तक हम लोग साथ काम किए। जब जब भी शहीद को मैं बचपन से जानता हूँ, फन ऑफ मैन बोवेस सैन एंड फन हेम ओक सैन फन एम ब्यूर्त वेच साम हेल फेल मेघ मात, और बहुत दुख होता है कि आज वो हमारे बीच नहीं है। मसो इस तकलीफ एन एत खात हो डोर है। तुम्हारे पिप्रिय श्रोताओं, ये तक था आज का ये हसीन सरनामी संगीत का प्रोग्राम, जो समाप्त होने को आया। अभी आप विज्ञापन सुनेंगे, देश विदेश का समाचार, उसके बाद मैं आप सभी को सुनाने वाला हूँ कुछ नए नए सुपरहिट सॉन्ग्स फ्रॉम द बॉलीवुड फिल्म इंडस्ट्री। कुछ माँ के गाने भी है सुनाने के, तो ज़रूर प्रोग्राम को सुनते रहना। और हमारे बात तो आप सभी को सुनाने वाले हैं और सेवा करने वाले हैं ये हसीन जोड़ी, जो हर रविवार रात्रि को 8 बजे अपना प्रोग्राम का शुरुआत करते हैं गीत और गजल। ओथ इज गोल्ड, कोलीखा भाई चंद्रसेन गंगा और असिस्टेंट भाई यूसेफ सेतु आ चुका है स्टूडियो में अभी फॉर बराइडिंग, जोर तोड़ से बन रहे हैं आप सभी को एंटरटेन करने के लिए। तो हमारे बाद जरूर प्रोग्राम को भी सुनते रहना और मजे लेते रहना। ब्रेक के बाद मिलता हूँ यारो, कहीं जाना मत।
1: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Vahon Hindustani Radio.
2: हर काम के लिए, हर एडवर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahonfm.nl। हर एक एडवर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार थे सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 07 3 2347। मेरे इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
3: Advocatenkantoor aan het Raam Zoet wakalat ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakil ki zaruri par gaya hai.
4: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
3: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delftlaan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
5: Voor hulp bel nu 015-21-59-22-7.
3: Advocatenkantoor aan het Raamsoet.
6: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
7: De inspectie Gezondheidszorg en Jeugd gaat contact opnemen met instanties die betrokken waren bij kinderen in Stadskanaal, waarvan de moeders zijn aangehouden op verdenking van ernstige kindermishandeling. Het gaat dan om Veilig Thuis en de Raad voor de Kinderbescherming, dat zegt een woordvoerder vanmiddag. Bij een bedrijfsongeval in Nederweert is een 15-jarige jongen om het leven gekomen. Het slachtoffer overleed gisteren aan zijn verwondingen na een val woensdagmiddag op een agrarisch bedrijf. Dat heeft de arbeidsinspectie vanmiddag bevestigd. De jongen zakte door het dak van een stal met golfplaten en viel naar beneden op een betonnen vloer. Transavia gaat miljoenen extra besparen vanwege de stijgende prijs voor kerosine. Dat meldt de luchtvaartmaatschappij na een bericht in de Telegraaf. Transavia sluit niet uit dat hierdoor banen geschrapt worden. Het luchtvaartbedrijf leed vorig jaar een verlies van 49 miljoen euro. Medewerkers van drankenhandel Gal en Gal staken vandaag voor een betere cao en daardoor zijn tientallen filialen gesloten. Zoals onder andere in Amsterdam, Rotterdam, Eindhoven en Delft. Vakbond FNV geeft aan dat de directie nieuwe stakingen heel simpel kan voorkomen door terug te komen aan de onderhandelingstafel. En dan het weer. Vanmiddag kunnen er nog een paar buien vallen. De zon schijnt vooral in het midden en zuiden af en toe. Bij een matige noordwestelijke wind is het zo'n 12 graden. Ook vanavond kans op buien en vannacht koelt het af naar 4 graden.
6: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
1: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Vahon Hindustani Radio.

0: ड्रामा सुनेंगे, न्यूज बरेखते, उसके बाद हम आपसे फिर मिलूंगा। कहीं मत जाइए, फाहोन हिंदुस्तानी रेडियो पर चुन रहिए।
1: दिस इज फाहोन हिंदुस्तानी रेडियो।
2: अधिकारियों का तौर आनंद राम सूद वकालत का काम करता है। जब भी आपको एक बढ़िया वकील की जरूरी पड़ गया है,
3: ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde, algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht oftewel civiele zaken, bestuursrecht en strafrecht, personen- en familierecht zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning, jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht onder toezichtstelling, uithuisplaats en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delft, Laan 87B. Delft meer, telefoonnummer 015 21 59 22 7.
4: Voor hulp bel nu 015 21 59 22 7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: U luistert naar Hindustani Radio, Radio Fahon.
6: Digitale radio, fahonfm.nl.
7: Dit is het Fahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
8: De politie heeft gisteravond 4 mensen aangehouden bij een nieuwe demonstratie tegen asielopvang in Apeldoorn. 2 worden verdacht van het beledigen van de politie en 2 van het afsteken van vuurwerk. Sinds vorige week vrijdag hebben agenten elke avond moeten ingrijpen bij acties op de rotonde aan de Laan van Maten. China kan nog meer vliegtuigen kopen van het Amerikaanse Boeing, dat zei de Amerikaanse president Trump tijdens een terugreis van zijn staatsbezoek aan China. Hij zei gisteren al dat China een bestelling van 200 vliegtuigen bij Boeing doet, maar mogelijk kan dat groeien tot 750 vliegtuigen. De FNV wil dat Schiphol beveiligers op de luchthaven zelf in dienst neemt. De luchthaven moet dat niet langer regelmatig uitbesteden aan andere organisaties. De FNV doet deze oproep om de zorgen onder medewerkers op de luchthaven aan te pakken. Schiphol besloot eerder al om het aantal beveiligingsbedrijven waarmee het zaken doet terug te brengen van 5 naar 3. Voor zover bekend, bij de politie zijn er gisteren in Stadskanaal bij 3 woningen vernielingen aangericht. Dat is vanmiddag bekendgemaakt. Het gaat om 3 huizen aan de Julianenstraat en de Oranjestraat die gistermiddag doelwit waren. In de gemeente is een noodverordening van kracht naar aanleiding van onrust door een strafrechtelijk onderzoek naar kindermishandeling. En dan het weer. Vanmiddag kunnen er nog een paar buien vallen. De zon schijnt vooral in het midden en zuiden af en toe. Bij een matige noordwestelijke wind is het zo'n 12 graden. Ook vanavond kans op buien en vannacht koelt het af naar 4 graden.
7: En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
1: Adverteer nu bij Fahon Hindustani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.
0: हर एक काम जो आपको रेडियो के सरे कराना है, कॉन्टैक्ट कीजिए हमारे दफ्तर से 0 सिफर 3 6 5 2 2। फिर सिफर तार का नंबर है। फाहोन हिंदुस्तानी रेडियो पर आप चुन है दोस्तों। शुक्रवार है और मई के 15 तारीख हो गया है। घड़ी को देखता तो 4:01 बीत गया है। यूसेफ आज जो आइटम रहेगा वो आइटम के बोल का है।
9: मुझे
0: कब शुरू हुई?
9: 5:30
0: तक। दोस्तों याद रखना, 5:30 के अंदर आइटम जो रहेगा शाम को वो है मुझे। हर एक जो मुझे शुरू होता है लगभग आधे घंटे तक पेश रहेगा। आपको सिर्फ स्त्री में तार करना न्यूज सीफ तक दृश्यस फिर सीफ या न्यूज सीफ तक दृश्यस डबल सीफ पर आप तार कीजिए। चोली के पीछे क्या है देखला यूसेफ मुस्की मारे। यूसेफ परसी जाने कौन चीज है चोली के पीछे, वही से हम सब मिलकर सुने। अलका याग्नि का सॉन्ग है दोस्तों और साथियों। 19th में फिल्म जो पेश हुआ, संजय दत्त और माधुरी दीक्षित ने काम किया इस फिल्म में, तो हम सब मिल के सुनेंगे।

0: तेरी कमाल। और इस गीत को अलका याग्निक ने और उदित नारायण ने और यानी कि गाया है, और फिल्म के नाम है राजा। मधुरी ऋषि संजय दत्त का ये फिल्म है दोस्तों।
1: अद्वोकात कांतोर आनंद राम सूद वकालत का काम करता है। जब भी आपको एक बढ़िया वकील की जरूरी पड़ गया है,
2: ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde, algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht oftewel civiele zaken, bestuursrecht en strafrecht, personen- en familierecht zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning, jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht onder toezichtstelling, uithuisplaats en jeugdstrafrecht.
1: Advocatenkantoor aan het Raamsoet aan de Hof van Delft, Laan 87B. Delft meer, telefoonnummer 015 21 59 22 7.
3: Voor hulp bel nu 015 21 59 22 7.
1: Advocatenkantoor aan het Raamsoet.
4: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
5: Op het cruiseschip Hondius zijn onderweg naar Nederland nog geen nieuwe gevallen van het hantavirus gemeld. Dat zegt een topman van de Wereldgezondheidsorganisatie WHO. Tot nu toe zijn er 10 hantavirusgevallen gemeld. Bij 8 daarvan gebeurde dat na laboratoriumonderzoek. In 2 gevallen gaat het om vermoedelijke besmettingen. 3 patiënten zijn overleden. De politie heeft gisteravond 4 mensen aangehouden bij een nieuwe demonstratie tegen asielopvang in Apeldoorn. 2 worden verdacht van het beledigen van de politie en 2 van het afsteken van vuurwerk. Sinds vorige week vrijdag hebben agenten elke avond moeten ingrijpen bij acties op de rotonde aan de Laan van Maten. China kan nog meer vliegtuigen kopen van het Amerikaanse Boeing. Dat zei de Amerikaanse president Trump tijdens een terugreis van zijn staatsbezoek aan China. Hij zei gisteren al dat China een bestelling van 200 vliegtuigen bij Boeing doet, maar mogelijk kan dat groeien tot 750 vliegtuigen. De FNV wil dat Schiphol beveiligers op de luchthaven zelf in dienst neemt. De luchthaven moet dat niet langer regelmatig uitbesteden aan andere organisaties. De FNV doet deze oproep om de zorgen onder medewerkers op de luchthaven aan te pakken. Schiphol besloot eerder al om het aantal beveiligingsbedrijven waarmee het zaken doet terug te brengen van 5 naar 3. En dan nog het weer. Vanavond kunnen er in het noorden en oosten nog een paar buien vallen. Vannacht koelt het af tot een graad of 4 en morgen schijnt af en toe de zon, maar er zijn er ook nog enkele buien. In de middag wordt het zo'n 13 graden.
4: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
6: Adverteer nu bij Vahon Hindustani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.
0: और यहां से हम अपना कुछ प्यारे प्यारा प्यारे प्यारे लवली सॉन्ग भी आप लोग को हम सुनाएंगे। और कहते हैं, क्या कहते हैं दोस्तों, कहते हैं तू हजार बार भी रोते तो मना लूंगा तुझे, तू हजार बार भी रोते तो मना लूंगा तुझे, मगर देख मोहब्बत में शामिल कोई दूसरा ना हो। जब अगर मोहब्बत में कोई और आ जाएंगे तो कैसे मनाऊंगा। और कहते हैं कि किस्मत या मेरी इम्तिहान ले रही है, किस्मत या मेरी इम्तिहान ले रही है, तड़प कर तू मुझे दर्द दे रही है, दिल से कभी भी मैंने उसे दूर नहीं किया, फिर क्यों बेवफा का वो इंतहान, वो इंतजाम रह रही है। एक बार फिर दोस्तों, किस्मत या मेरी इम्तिहान ले रही है, तड़प कर या मुझे दर्द दे रही है, दिल से कभी भी मैंने उसे दूर नहीं किया, फिर क्यों बेवफा का वो इल्जाम दे रही है। दोस्तों हम चलते गीत की ओर कि बोल मेरे तकदीर में क्या है और मेरे हम सफर अब तो बता। और इस गीत को आओ मिलकर सुना जाए, प्यार भरी गीतों के बहार प्रोग्राम हम लेकर चलते हैं। मैथिली मुकेश नाइटिंगेल के लता जी इस गीत को गाया है, आओ सुना जाए।

0: और तुझको मेरा प्यार पुकारे, फिल्म के नाम है गुमराह। आशा भोसले महेंद्र कपूर का ये गाना है और म्यूजिक दिए थे रफी साहब ने। फिल्म का नाम था गुमराह। फनीकत होंद द्रियन शस्त्र जिस फिल्म में काम किया सुनील दत्त माला सिन्हा। और दोस्तों और ये प्यार भरी गीतों का बाहर सॉन्ग्स हम आपको सुनाया है।
1: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Vahon Hindustani Radio.
2: Dit is het Vahon Hindustani Radio nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
3: Op het cruiseschip Hondius zijn onderweg naar Nederland nog geen nieuwe gevallen van het hantavirus gemeld. Dat zegt een topman van de Wereldgezondheidsorganisatie WHO. Tot nu toe zijn er 10 hantavirusgevallen gemeld. Bij 8 daarvan gebeurde dat na laboratoriumonderzoek. In 2 gevallen gaat het om vermoedelijke besmettingen. 3 patiënten zijn overleden. De politie heeft gisteravond 4 mensen aangehouden bij een nieuwe demonstratie tegen asielopvang in Apeldoorn. 2 worden verdacht van het beledigen van de politie en 2 van het afsteken van vuurwerk. Sinds vorige week vrijdag hebben agenten elke avond moeten ingrijpen bij acties op de rotonde aan de Laan van Maten. China kan nog meer vliegtuigen kopen van het Amerikaanse Boeing, dat zei de Amerikaanse president Trump tijdens een terugreis van zijn staatsbezoek aan China. Hij zei gisteren al dat China een bestelling van 200 vliegtuigen bij Boeing doet, maar mogelijk kan dat groeien tot 750 vliegtuigen. De FNV wil dat Schiphol beveiligers op de luchthaven zelf in dienst neemt. De luchthaven moet dat niet langer regelmatig uitbesteden aan andere organisaties. De FNV doet deze oproep om de zorgen onder medewerkers op de luchthaven aan te pakken. Schiphol besloot eerder al om het aantal beveiligingsbedrijven waarmee het zaken doet terug te brengen van 5 naar 3. En dan nog het weer. Vanavond kunnen er in het noorden en oosten nog een paar buien vallen. Vannacht koelt het af tot 1 graad of 4 en morgen schijnt af en toe de zon, maar er zijn er ook nog enkele buien. In de middag wordt het zo'n 13 graden.
2: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
0: Har kaam ke liye, har advertentie ke liye, maut ke samachar, farmaishe ya jo bhi khabare aapko dena hai. आप जाइए, हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahonfm.nl। हर एक एडवर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार थे सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 07 3652 47। मेरी इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247. Tot dusver, aap jante hai, pyar bhari गीतों की बहार प्रोग्राम आज फिर हमारा शुरुआत है। कुछ नई नई, कुछ पुरानी पुरानी और कुछ मीठी मीठी, स्वीटी स्वीटी और यानी कि शेर और गाना भी आप लोग को हम सुनाएंगे दोस्तों। कि कहते हैं कि मोहब्बत किशोर, मोहब्बत किशोर नहीं सिर्फ एहसास होना चाहिए, मोहब्बत किशोर नहीं सिर्फ एक एहसास होना चाहिए, और हमें जिनसे प्यार है बस उन्हें पता होना चाहिए। हमारे प्यारे सुनने वालों, आज कुछ कॉमेडियन यानी कि कुछ चुटकली शेर भी आप लोग को हम आज बताते रहेंगे। कि छोटे छोटी सपने हैं मेरी, अरे छोटी छोटी सपने हैं मेरा, छोटी सी है आशा, पूरी दुनिया पर हुकूमत हो मेरी, बस इतनी है अभिलाषा हमारे दोस्तों। तो हम चाहते हैं बारिश बन जाना, बारिश बन जाना एक गीत की ओर आओ मिलकर बस सुना जा।